0: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম।
1: আসসালামু আলাইকুম। রিজমি কোকিন তো হাল হল
0: আলহামদুলিল্লাহ বার রাঙ্গল শাকির কিনে তো
1: আলহামদুলিল্লাহ বার রাঙ্গল আদর মে আমি হিন্দুস্ত কে গত তিবে ফ্রং হাল কল রাঙ্গল ওয়ান কো মে দা কি আর মে ফেশি আর মে হামা মে দোস গত মে দোস কে আর নো ব্যাক মে দেন নে গত
0: এ মে তো কল তফাত আনতে
1: মে কোন তফাত আনে গত মে আত কল মে ফেশন ইন সর তিবে ফ্রং দেন নে কো মে দোস সাল মে আমতে প্রোগ্রাম গেন না হরি হ্যা বেত গেন না মে এনস মে দো তফাত ওয়ানিগে তো এন তফাত ও কোলিং গো তারিখ দম আ
0: নে মেরিকি 26 হিজ্জা সাস 46 সাথে 12 জুন 2026 হুকুর দোস দেন মিয়া হেলি না কত দিহে আ কাম রেগ ফেশিজ তাদে তো আলগ মেং এম মেং ইন্তিজার করা ক ওয়ার্ল্ড কাপ
1: ওয়ার্ল্ড কাপ ফুটবল বার রেগ ফেশিজ তে ফ্রম মি মুবারাত গমে ফরতা মেচ রেগ আডু এসসে নেতো আলো মেং গেনস্তেন মেচ মেচু নতিজা কি মেক্সিকো দে সাউথ আফ্রিকা লানে নুজিনি মেগিন দে তো হে মালুন মেং মি মুবারাত হুদি হা মেচ তাকে তিবে ফ্রন হা মেগিনস দে তিবে মিয়ে দু ফেশ মুগে গতম মি দন্নওয়াল মি উড়ে মুনি ফর্তম গোস্ত কো রাঙ্গল গত কিং গে তাড়ুন মে মে দ প্রোগ্রাম তাফাত ওয়ানে
0: আ তাগল কুরকল লানি গে
1: কুরকল লানি গে তে মিয়ে দু হাতি জহর না নে মেচে হে মে মেচ ফলস হ দে আলো মে মেচ কোলিং তিবে ফ্রন বাকি ওয়ে লাফা দে মেচ গেনস তে নি গে তে মি মা ইয়া গুড়ি গে আন্ডা তাফাত হুত দে এম মে বড় ইত্তফাত কি মেদ মাওলো নে তন্দত
0: এহে এ মাওলো গ খেয়াল ফা করে মে নন না হেন মেস তি বেফুনা মেচ গে লাইভ কমেন্ট্রি আর আর সে নে গে তো মে দেস দেন শাকির কো বা কন্টি মে তো
1: দেন ইংগো দে মড়ওয়া টিমে বলা টিমে কল দেন দাঁড়ে
0: নে তো আমি ফাসিল রে গ দে মেচ বেলে ইন তো হে বিয়া
1: মে মেচ দেন এ বে বে দেন কোনে নো বলা গে তো
0: আর কোন স্কো দিমা গে নে আর মে হাওর বলে
1: হুকুর দোষ

الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن محمدًا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيا أيها المسلمون اتقوا الله تعالى حق التقوى قال الله تعالى واتقوا الله الذي أنتم به مؤمنون ইমহা হামদু সানায়া তাউরিফু হাগ্বেগম বানি কুলদুমান তামাইন আল্লাহ একলাঙ্গ এককওন্ত কামাং আলু হেকিওম একলাঙ্গ ইয়ং এভস শরীকা কুনুয়ে আদি মুহাম্মদ গে ফানি একলাঙ্গ আলা কামশা আদি রাসূলা কামাং আলু হেকিওম মাইন আল্লাহ মুহাম্মদ গে ফানশা একলেগে ফানুং গে আলুন্না ইমহা সাহাবিনা সলাওয়াতাই সালামাই বরকাই লাবাশি আমিন লবুয়েতি মুসলিম আখুননে মাইন আল্লাহ বিরুয়েতি তাকওয়া বেরিবে সিররা ফালুগা একলাঙ্গে আমফুলতাকা কিয়ামামবে বোলামবা আদি একলাঙ্গে রাসূলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে ইমহা আমফুলতাকা কিয়ামামবাশে লবুয়েতি মুসলিম আখুননে হিজরাগে যিকরায়া গুলিফা ওয়ানি মাইন নবিয়্যা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ইম মদিনায়ে বড়াগে নবি মাতিবেরি হাদিসায়াত মি ইসলামী দৌলতে গে বিঙ্গা এড়ুন হাদিসা মাইন আল্লাহ গে মগ গোয়া লব্বা মক্কাগা তে রাহা।

আমলটা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুগা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুম গে গতুং জুমার সূরত গে 11 ওয়ান আয়াত গা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন নাআবুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমা কালেক ফান আমরবে বিকিম ওয়ানি আল্লাহং ইখলাস তিরকমায় কুগা আলকান কুরমাশে হাম এ সূরত গে সাদওয়ান আয়াত গা ওয়াহি করাওয়ি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিফ একলাঙ্গে কিবায়ং আহরেং গে দিন খালাস কো আহরেং আলকান কুরানি হামাই খানি মাইং আল্লাহ হাশিফ আদি সুমার সূরত গা মাইং আল্লাহ ওয়াহি করা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহে কালেক ফানু মাইং আল্লাহ গে কিবায় দিন খালাস করাওয়া একলাঙ্গে কিবায় আলকান করাওয়া শিফ ইনসানাগে বাহা আমল আদি মুদলুম কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কো কুরা কন্তকম গাহিদমং অঙ্গওয়া আল বাইনা সূরতকে ফাসফন আয়াতগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানেকি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহকে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবামে হুন আমর নুয়েব কিয়ামত দুহুং আল্লাহ পদ্দল কুরঙ্গে তে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমাং অঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহবন আয়াতুগা ওয়াহি কুরওয়া ফাওয়ে ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তে বামে হুম করে কমে মিহকু নমস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরনি নম হে আমল কুরমতি দেমি হুন নহুশ কমে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফএস ফরাতকা শরীক নুকুরা হুশ কমে

0: Miharu gading regando haggad salis hamnetu salis hasikuntu mi divihiraj gadu migadi galgun mi dannavalani amilla faratoge dennevu alugan mege bappa allaviyani nafaru aarastuge mohammad ali kwevani deha 26 june faswana do hogarni afe vima bappa ge machen evestaran yeno ta wasiyate varnama emmastoge terega alugan menna gulwa ekanni mu ngideme ailag faratun ijlan mohammad ফোন নোয়েং আশেং হাতে সুমেন নোয়েং একে সুমে আমনাত ইখলাস ফোন নোয়েং হাতেং হাতারে একে তিনে হাতারে ফাহে আলগণমেগে বাপ্পা সিনু হিতাদু মেন্দুরা ফলেমাগে পেরি সলিডে আব্দুল লোভানি একে জুন দেহ সাব্বিহু গানি আইফে ভিমা বাপ্পাগে মাচ্চেং এভেস তারান ইয়ানু আতা ওয়াসিয়াতে ওয়ানামা এমমস্তু হগে তেরেগা আলগণমেন্না গোলুবা একান্নি মেউং এদেমে আইলাগ ফরাতুং আমনাত আব্দুল্লো ফোন হাতে হাতে তিনে তিনে দে নোয়েং হাতারে খাদিজা আব্দুল্লো ফোন হাতে নোয়ে তিনে হাতে হাতারে হাতারে আসে নিমালত আব্দুল্লো ফোন নোয়েং আসে সুমে দে সুমে আসে ফাহে আলুগণমেগে বাপ্পা মাচ্চঙ্গোলি নিকাহিয়া আব্দুল্লো হালিল ওয়ানি 23 এপ্রিল দেহ সাব্বিহু গানি আইফে ভিমা বাপ্পাগে মাচ্চঙ্গ এভেস তারান ইয়ানোতা ওয়াসিয়াতে ওয়ানামা দেহা সাব্বিশ জুন ফানারাগে কুরিং আলুগন মেনা গুলুবা একান্নি মেউং এদেমে আইলাগ ফারাতুং আশাদ আহমদ হালিল ফোন হাতেং হাতারেং হাতারে হাতে ফাহে ফাহেং হাতে রুজানা আহমদ হালিল ফোন হাতেং হায় সুমে হাতারে তিনে একেন নোয়ে আলুগনগে বাপ্পা মাফান্নু গ্যালেক্সি আব্দুল্লো মোহাম্মদ ওয়ানি ফাহেং এপ্রিল দেহ সাব্বিহু গানি আইফে ভিমা বাপ্পাগে মাচ্চং এভেস তারান ইয়ানু আতা ওয়াসিয়াতে ওয়ানামা এমমস্তু হগে তেরেগা আলুগন মেন্না গুলুবা একান্নি মেউং এদেমে আইলাগ ফারাতুং আহমদ ওয়াহিদ ফোন হাতিং হাতিং হাতে হাতারে ফাহে তিনে দে আলুগন মেঙ্গে বাপ্পা গাফ সন সনবিলা আব্দুল্লো রশীদ ওয়ানি 23 মে দেহ সাব্বিহু গানি আইফে ভিমা বাপ্পাগে মাচ্চং এভেস তারান ইয়ানু আতা ওয়াসিয়াতে ওয়ানামা হাদ্দুয়া হুগে তেরেগা আলুগন মেন্না গুলুবা একান্নি মেউং এদেমে আইলাগ ফারাতুং শাইফানা রশীদ ফোন হাতেং হাতেন নোয়ে সুমে সুমে সিরুহান রশীদ ফোন হাতেন নোয়ে সুমে হাতে তিনে তিনে দে সিয়ানা রশীদ ফোন হাতে নোয়েং হাতে হাতারেং হায়েং হাতেং হায়ে সিমানা রশীদ ফোন হাতে নোয়েং একে একেন নোয়েং আশেং হায়ে আলুগণগে লোবেতি বেবে মাফান্নু ফ্যাক্কোলি ইব্রাহিম হালিম দোন্নাওয়ানি দে জুন দেহ সাব্বিহু গানি আইফে ভিমা ইব্রাহিম হালিমগে মাচ্চা এভেস তারান নোতা ওয়াসিয়াতে ওয়ানামা তিম্মস্তু হগে তেরেগা আলুগান্ডা গুলুবা একান্নি মেউং এদেমে আইলাগ ফারাতুং হাসান হালিম ফোন হাতেং আশে দে আশেং একে আশেং হায়ে আলুগণগে বাপ্পা মাচ্চঙ্গোলি গুরাদুগে মূসা হাসান দোম মূসাওয়ানি একে জুন দেহ সাব্বিহু গানি আইফে ভিমা বাপ্পাগে মাচ্চং এভেস তারান ইয়ানুতা ওয়াসিয়াতে ওয়ানামা এমমস্তু হগে তেরেগা আলুগান্ডা গুলুবা একান্নি মেউং এদেমে আইলাগ ফারাতুং আলি ওয়াহিদ ফোন নোয়েং আশেং আশে একে দে তে দে আলুগান্ডগে বাপ্পা বাহিতাদু সেবুগে হালিমা মুহাম্মদ মাফ করবা আলুগান্ডগে মাম্মা বাহিতাদু সেবুগে হালিমা মুহাম্মদ ওয়ানি সাতার মে দেহ সাব্বিহু গানি আইফে ভিমা মাম্মাগে মাচ্চং এভেস তারান ইয়ানু আতা ওয়াসিয়াতে ওয়ানামা হাদ্দু হগে তেরেগা আলুগান্ডা গুলুবা একান্নি মেউং এদেমে আইলাগ ফারাতুং মাদি মুসা ফোন নোয়েং হাতে নোয়ে হাতে সুমে একেং হাতারে আলুগণ মেঙ্গে বাপ্পা নাভিয়ান ফোমুলা ফাহাম আলি মোহাম্মদ ইব্রাহিম ওয়ানি আশারমে দেহ সাব্বিহু গানি আইফে ভিমা বাপ্পাগে মাচ্চং এভেস তারান ইয়ানু আতা ওয়াসিয়াতে ওয়ানামা এমমস্তু হগে তেরেগা আলুগণ মেনা গুলুবা একান্নি মেউং এদেমে আইলাগ ফারাতুং ইব্রাহিম সাঈদ ফোন হাতেং হাতে দে তিনে তিনে হাতারে তিনে আলি সাঈদ ফোন হাতেং হাতেং আসে একে সুমে একে তিনে আলুগণ মেগে বাপ্পা হেমওয়ের ক্রেস্ট আব্দুশাকুর আব্দুল্লো ওয়ানি ಸಾವಿಸ್ ಮಾರ್ಚ್ ದೇಹ ಸಭ್ಯುಗಾಣಿ ಆಯ್ಫೆ ವಿಮಾ ಬಪ್ಪಗೆ ಮಚ್ಚಂ ಎವ್ವಸ್ತಾರಣ್ಯ ನೋತ ವಾಸಿಯತೆ ವಾಡಮ ಎಮ್ಮಸ್ಸುಗೆ ತೆರೆಗ ಅಳುಗಣ್ಮೆನ ಗುಳುವ ಎಕಣ್ಣಿಮೆ ಆ ಇಲಾಖೆ ಫರಾತುಂ ಫಾತ್ಮತ್ ನಾಸಿರ ಫೋನ್ ಹತೆಂಗ್ ಹತೆಂಗ್ ಅಶೆ ಹಾಯಸ್ಸುಮೆ ತಿನೆಂಗೆಕೆ ಮೊಹಮ್ಮದ್ ಸುವಾದ್ ಫೋನ್ ಹತೆಂಗ್ ಹತೆಂಗ್ ಅಶೆ ಹಾಯಿ ಹಾಯ್ ಹಾಯ್ ತಿನೆ ಅಳುಗಣ್ಮೆಗೆ ಬಪ್ಪ ಅಲಿಫ್ ಅಲಿಫ್ ತೊಡ್ಡು ಹ್ಯಾಪಿ ಲೈಫ್ ಹುಸೆನ್ ಅಬ್ದು ಲೋವಣಿ ನೋಯ್ ಜೂನ್ ದೇಹ ಸಭ್ಯುಗಾಣಿ ಆಯ್ಫೆ ವಿ ಮಾ ಬಪ್ಪಗೆ ಮಚ್ಚಂ ಎವ್ವೆಸ್ತಾರಣ್ಯ ನೋತ ವಸಿಯತೆ ವಾಣಮ ಎಮ್ಮಸ್ತುವಗೆ ತೆರೆಗ ಅಳುಗಣ್ಮೆಣ್ಣ ಗುಳುವ ಎಕಣ್ಣಿಮೆದಮೆ ಆ ಇಲಾಖೆ ಫರಾತುಂ ಹಸನ್ ಹುಸೆನ್ ಫೋನ್ ನೋಯ್ ನೋಯ್ ಸುಮೆ ತೀನೆ ಫಹೆ ದೇ ಫಹೆ ಮೂಸಾ ನಾಸಿಫ್ ಫೋನ್ ನೋಯಂಗ್ ಎಕೆಣ್ ನೋಯ್ ಅಶೆಂಗ್ ಅಶೆ ನೋಯ್ ದೇ ಅಲಿ ನಾಸಿಫ್ ಫೋನ್ ನೋಯಂಗ್ ನೋಯಂಗ್ ಹೈಂಗ್ ಹತೆ ದೇ ಫಹೆ ಸುಮೆ ಸುಮೆ ಫಜ್ನಾ ಹುಸೆನ್ ಫೋನ್ ನೋಯ್ ನೋಯಂಗ್ ಹತರೆ ನೋಯಂಗ್ ಎಕೆ ಸುಮೆ ತಿನೆ ಮಿಹಾರು ಗಡಿಂಗ್ ರೇಗಂಡು ಹೆಗ್ಗಡಿ ಫನ್ ಸಸ್ತಿ ಮಿನಟು ಮೀ ದಿವೇ ರಾಜ್ಯಗೆ ಅಡು
1: ಮುನಿಫೋಯ್ ಫಿಲ್ವಾದಿ ಮೌಲುಮತ್ಗೆ ಖಜಾನ ಮುಸ್ಸಲಿಕೊದ್ದೆ ಎಮ್ಮೆ ಇತುಬಾರು ಕುರುವೆ ಬ್ಯಾವೆರಿಯ
2: ದಿಹಿರಾಜ್ಯಗೆ ಅಡು
1: ಎಂಹಾಸ್ ಹತರಸ್ತೆಕ್ ಸಾಲಿಸ್ ನೋಯ್ ಕಿಲೋಹರ್ಟ್ಸ್ ಮೀಡಿಯಂ ವೇವ್ ಅಡಿಹ ನೋಯ್ ಮೆಗಾಹರ್ಟ್ಸ್ ಎಫ್ಎಂ ಬ್ಯಾಂಡ್
3: ಮೆಕ್ಸಿಕೋ ಬಾಬಾ ದುನಿಯಾಗೆ ಫುಟ್ಬಾಲ್ ಆಗಿ ಎಮ್ಮೆ ಬೋಡು ಗೀತ್ ಟೀಮ್ ತಕ ಕುಳುಂತೆರೆಂಗೆ ಮೌಲೂಮಾತ್ ಅದೇ ಮುಬಾರಾತುಗೆ ಎಮ್ಮೆ ಫಹುಗೆ ಅದಾಹಮ ಕುರುಂತಕಾಯ್ ಬುರ್ಹಿಯ ಮೆಕ್ತಕೆ ಕುಳೆಮ್ದಾಗೋತ್ ಗಾಡು ಅಳುನುಗೆ ಟೀಮ್ ಉನ್ ಚಿಬೇಪುನ ಹಮೆ ಬಗುತುಂಗೆ ನಿಸ್ತೆ

বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দুনিয়াকালিগে মুড়িঙা প্রোগ্রামে টিভি বাল্লা মোহাদি হামিয়া কিগা রেডিও সুমগিন দাওয়া হুরিহা ফারাত কামার হাবা দণ্ডবা কালিগে মি প্রোগ্রাম আকিগা তিবে।

0: وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العظيم.
1: ফতিসলামাদ বগুতকে বাঙ্গিয়া বাঙ্গে দুআ আদি কিরিত কুরআন গেনে সিনেমা ফহ অনিকাবেস আগমেঙ্গে প্রোগ্রাম তাকায়কু কুরিয়া দানা টিভি ফ্রং অর্ডার সোমতে গেন্দউনি দিবিহ রাজ্যে গাড়ু

আদমুগে দারিনাকি আল্লাহ হেদ্দবি থাকে তিগে তেরেং গিন থাকে তিগে মচ্চা ম্যাক করে গেম্বা বাইকান্দানে এ ইলাহা শুকুর বেরিবে উড়েছে একলাগে গিনগুণে গেম্বা নিয়মেতং হাঁদা করাশে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইসরাউগে হাইদ্দি হেবন আয়াতুগা ওয়াহী কুরাবা ফওয়া বাসফুলুগে মানা গাবে হামা কাশওয়ারুন তিমন্নাস কালাগে আদমুগে দারিন ম্যাক করিবিমে আদি এউরেং এগ্গামা কানুগা উফুল্লেবিমে আদি এউরেন নং রঙ্গলু তাকেতিং রিজকু দেবিমে আদি তিমন্নাস কালাগে হেদ্দেবি তাকেতিগে তেরেং গিন তাকেতিগে মচ্চং এউরেং মতিবেরি দরজাকা ম্যাক করিবিমে আদি সূরাত লুকমানুগে বিহওয়ান আয়াতুগা একলাঙ্গ ওয়াহী কুরাবা ফওয়া বাসফুলুগে মানা গাবে হামাকাশবরুং উড়তাকা বিমুগাওয়া হা তাকেচ্চে আল্লাহু তিয়াবামি হুন নটাকা খিদমত তের কুরবিকাং তিয়াবামি হুন নেঙ্গে হেয়ে আদি একলাঙ্গ নিয়ামত ফাড়ুগেম বা গতুগাইয়া ফরুগেম বা গতুগা তিয়াবামি হুঙ্গে মচ্চা ফুরিহম কদেভি আদি এবেস ইলমকা আনুলা নওয়াতা তেদুমগকা আনুলা নোতা আলিকান দেনিবি ফতকা আনুলা আল্লাহ আমেদু জাদল কুরা বয়কু মিসাকুঙ্গে তেরেং বেয়ে দেননেবি আয়াতকা এনুং আয়াতকুগা আল্লাহ বয়ান কো দেবা ফওয়া নিয়মতা গিনো গুনাইগেম বে সূরাত ইব্রাহিমগে 30 দেবন আয়াতম ফেশিগে 30 হাতারন আয়াতুগা একলাঙ্গ ওয়াহী কুরা বা ফওয়া বাসলুগে মানা গাবে আল্লাহি উড়তকা বিং হেদ্দে বিরাস কালাঙ্গে আদি একলাঙ্গ উডুং ফেম বেসেবিয়ে ফাহে এফেনুগে সাবন তিয়াবামি হুন্নাং রিজকে কামুগা মেবাতা নেরুবিয়ে আদি একলাঙ্গ ইজন ফুলায়কু এতাকেতি কানুগা দতুরু কুরুম তিয়াবামি হুন্নাটাকা না ফাহরু খিদমত তের কুরেবিয়ে আদি একলাঙ্গ তিয়াবামি হুন্নাটাকা কোরুতা খিদমত তের কুরেবিয়ে আদি একলাঙ্গ তিয়াবামি হুন্নাটাকা ইরাই হাঁদু খিদমত তের কুরেবিয়ে কেন্ডি নেলি হিঙ্গা গতুগে আদি একলাঙ্গ তিয়াবামি হুন্নাটাকা রেদুয়া খিদমত তের কুরেবিয়ে আদি একলাঙ্গ হযরত তিয়াবামি হুন দেননেবি কুম্মে এচ্চে একলাঙ্গ তিয়াবামি হুন্ন দেবিয়ে আল্লাহুগে নিয়মত তিয়াবামি হুন গুণানম তিয়াবামি হুন্নাকা এ নিয়মতং আদদে নুকুরেবে হুটে হামকাশওয়ারুং ইনসানাই আনিয়াবেরিবুন বড়ু শুকুর কুরুন্নেই মিহেকে গুণা আদদ নুকুরেবে হাগিন নিয়মতং আদমুগে দারিনং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবা ফাওয়াইরু দেমাগং একলাঙ্গে মাগু দেখকেবি এই হেওকামুগে মাগা নুবাকামুগে মাগু হেওকামুগে মাগু খিয়ার কুরা বেয়কা দেবে হুশি মাতিবেরি নিয়মত তালি বেনিবি সুরুগে আসে নুবা মাগু ইখতিয়ার কুরা বেয়কা দেবে হুশি ওয়েন দেনিবি আযাব লি বেনিবি তানেকামুগাওয়া নরক আসে আলামেঙ্গে বেররাস কালাকো আলমেন্না সোরুগে দিয়মুগে মাগু ইখতিয়ার কুরমুগে তৌফিক দেবান দেবি